0: দেখো ওম,
1: হ্যাঁ বিনা ভেজা
0: এই জন গৌনাই শুনে চাই না দানা এমা দেখো যো দিদি হ্যাঁ ভৌজি হ্যাঁ কা কা ভাইয়া তেনে মঙ্গাও কি হামকা ইয়ো চাই হামকা ওয়ো চাই হামকা ইয়ো চাই
1: করকে বাড়ি সাড়ি জো হে কেলাই
0: তুম বহুত ধ্যান তে শুনতে
1: হ্যাঁ ও ভাইয়া দেখো খিচা তানি তো হোনে করত
0: হ্যাঁ খিচা তানি নেই দেখো খিচা তানি ও তো আচ্ছি বাত হ্যায় অলগ বাত হ্যায় আজ জো হ্যায় বট সাবিত্রী কা বড়তে রহি হ্যায় সব জনে তো তমাম তনা তেনে সিঙ্গার করেন হ্যাঁ সাড়ি পহনিন হ্যাঁ হব কাহা কথা টিপলি বিন্দিয়া ও বিছিয়া সব চিজে পহনে হ্যাঁ তনা তনাতে সিঙ্গার করেন।